0: Should I be worried? Knee pain as we grow older is a very common phenomenon. Knee pain is a consequence of age-related day-to-day wear and tear in your knee joint. इससे घबराने की जरूरत नहीं है, इसे एम्ब्रेस करना जरूरी है। आज नी पेन का सॉल्यूशन सिर्फ सर्जरी नहीं होता। There are a lot of modalities of treatment which start from medications, injections, physiotherapy, RFA, and then when your doctor decides, surgical procedure will become an option for you. Please contact your orthopedic surgeon for more information on your knee pain.
1: नमस्कार, मु डॉक्टर मधुस्मिता साहू, मु उत्कल हॉस्पिटल रे एंडोक्राइन डिपार्टमेंट रे कंसल्टेंट हिसाब रे कार्यरत। आज जानिबा आमे किछि थायराइड विषय रे। थायराइड कोन? एटा गोटे अंतःस्रावी ग्रंथि माने एंडोक्राइन ग्लैंड जोटा आमर गळार ऊपर पोर्शन रे थाय। तर दुईटा लोब थाय, गोटे लेफ्ट आ गोटे राइट लोब, आ सेटा इस्थमस द्वारा जड़ित होइथाय। एथिरे दुईटा इम्पोर्टेंट हार्मोन झरे, गोटे हैला T3 एवं T4। T3 माने ट्राइआइरोथायरोनिन, T4 माने थायरोक्सिन। एटा बहुत इम्पोर्टेंट हार्मोन, आ ए दुईटा हार्मोन कंट्रोल होइथांते TSH हार्मोन द्वारा, जोटा कि मस्तिष्क रु पिट्यूटरी ग्रंथि रु तयार होइथाय। ए थायरॉइड हार्मोन देहर प्रत्येक अंग प्रत्यंग छोटरु छोट आरंभ करके सब अंग प्रत्यंग निर्भर करते थायरॉइड उपर प्रॉपर फंक्शनिंग। तेणु थायरॉइड रो कोनोसी प्रकार असुविधा हुए, हुए तो हाइपोथायरॉइड किंबा हाइपरथायरॉइड, चांसेस अच्छे रे बॉडी रो सब अंग प्रत्यंग अफेक्टेड हाबापै। विशेषतः थायरॉइड रोग तीन प्रकार रे आमे डिवाइड कर परिबा। गोटे हैला हाइपोथायरॉइड, माने दरकार टू कम थायरॉइड तयारी हबा। हाइपरथायरॉइड माने दरकार टू अधिक हार्मोन तयारी हबा। किंबा गॉयटर जोटा कहते, जोटा थायरॉइड रो साइज बढ़िबा। तो हाइपोथायरॉइड जोटा कि दरकार ठू कम थायरॉइड सिक्रेट हुए, तार सिम्टम्स कौन? आपणकर जदि ओजन बढ़ुचे, देहात फुलुचे, देहात बथा होची, चुट्टी झड़ुचे, किंबा गलार गॉयटर हेलानी, तेबे आपणकर थायरॉइड असुविधा थाई पारे। जो माने महिला सेमानकर अन्य असुविधा जेपरिक ऋतुस्रावर असुविधा, पिला छुआ न रहिबा, पिला छुआ रहिले भी बारंबार नष्ट हबा, ए सबु हाइपोथायरॉइड रो लक्षण। छुआ मानकर स्मरण शक्ति कमिजिबा, ठीक से तंकर ग्रोथ न हबा, शारीरिक मानसिक ग्रोथ न हबा, ठीक टाइम रे प्यूबर्टी न हबा, एटा छुआ मानकर हाइपोथायरॉइड रो लक्षण। एमितिया केस रे आमे गोटे FT3 FT4 एंड TSH टेस्ट करिथाउ। एथिरे TSH अधिक आ FT3 FT4 कम आसे। यार ट्रीटमेंट रे बहुत सिंपल, गोटे थायरॉइड मेडिसिन दिया जाए, थायरोक्सिन, आ सेटा खाइला परे प्रति 6 सप्ताह रु 8 सप्ताह आपनकु टेस्ट करिया पड़े। जेबे जाय थायरॉइड नॉर्मल न होई छि, नॉर्मल हिसाब पर हिसाला परे 3 रु 6 मास को थोड़े थोड़े थायरॉइड टेस्ट करिया पड़े। हाइपर थायरॉइड कौन? एटा होछि दरकार टू अधिक हाइपर थायरॉइड हार्मोन झरिबा। एथिर सिम्टम्स कौन? आपणकर भोक अधिक हबा, भोक अधिक हबा सत्वे आपणकर ओजन कमिबा, देहात थरिबा, छाती धड़धड़ हबा, किछि केसेस रे आखि बाहर को आसी जिबा, ए सब होछि हाइपर थायरॉइड रो लक्षण। एपरी केस रे भी आपणकर थायरॉइड रो टेस्ट करा जाए FT3 FT4 TSH, जोथे TSH लो थाए, FT3 FT4 अधिक थाए। एटा टिके कॉम्प्लेक्स ट्रीटमेंट यार हाइपोथायरॉइड अपेक्षा। एथिपाई कारण जानापाई कि बेले बेले इम्यून एग्जामिनेशन करिया को पड़े, बेले बेले थायरॉइड स्कैन भी करिया को पड़ी पारे। ट्रीटमेंट रे या पाई गोटे मेडिसिन दिया जाए, एटा भी आपन को कंटीन्यूअसली किछ दिन खाया को पड़ी पारे, और सेटा 4 to 6 वीकली आपनकर पुनी टेस्ट करा जाए थायरॉइड नॉर्मल हेची कि हे नाही बोले। बेले बेले एंटी थायरॉइड मेडिसिन रो बहुत साइड इफेक्ट थाए। सेपरी कंडीशन रे आपणकर अन्य थेरापी जमिति सर्जरी किंबा अब्लेशन दरकार पड़ी पारे। तृतीय कारण होची गॉयटर। गॉयटर रा कारण मल्टीपल हे पारे। आजकल इम्यून सिस्टम रा डिरेंजमेंट सेटा होची मेन कारण। ता छड़ा आयोडीन डेफिशिएंसी रे भी आपणकर गॉयटर हे पारे। जेनेटिक किछि प्रॉब्लम थिले भी गॉयटर हे पारे। मेन कारण गॉयटर रा हैला कि एथरे 1 to 2% चांसेस थाए कि एटा कर्कट रोग हे पारे। सेथिपै कोन से भी गॉयटर हेले आमे प्रथमे थायरॉइड रो टेस्ट पठे थौ, तापर गोटे अल्ट्रासाउंड करे थौ। अल्ट्रासाउंड रो किछि देखि करि आमे कहिथांतो FNSE, व्हिच इज फाइन नीडल एस्पिरेशन साइटोलॉजी, जोटा कि छुंची परीक्षा, सेटा हेबो कि हेबो नै आमे डिसाइड कर थौ। जदि थायरॉइड रो कैंसर बाहरिला तेले तार मेन ट्रीटमेंट होछि सर्जरी।
2: वेलकम टू रेडियो फॉर पब्लिक हेल्थ, a 24/7 live streaming and on-demand platform for doctors to reach, connect, engage and educate patients and high-risk citizens on evidence-based health education, thus enhancing health literacy and improve health outcomes.
3: Hello everyone, I'm Dr. Surajit Kumar Patra, Director and Consultant Diabetologist, Dr. Surajit Patra's Diabetes Clinic, Bhubaneswar. Aji, ei series re ame gote important topic re discuss kariba. Eta hela CGMS, Continuous Glucose Monitoring System. আপনার জানিথিবে যে মানে জনক ডায়াবেটিস হল আমি কেমতি চেক করিবা মানে ফাস্টিং ব্লড সুগার পোস্ট প্রান্ডেল ব্লড সুগার HbA1c HbA1c লাস্ট 2 রু 3 মাসর এভারেজ ব্লড সুগার বিষয়ে কইতাই তারপরে এবে আউরি নয়া জিনিস সব আসিলানি এগো কোনতি CGMS কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম CGMS যেমতি আর সিম্পল ল্যাঙ্গুয়েজ রে বুঝিবা পাই আমি 24 ঘন্টা রে 1440 মিনিট হয়ে হেলা তো ফাস্টিং পিপি যে টেস্ট করা যায় সেটা গোটে মিনিটরে ফাস্টিং ব্লড সুগার এমতি সকাল সাতটার মনে কর 200 লা খাই সারি দুই ঘন্টা পরে 240 হল তো সেটা দুই মিনিটর ভ্যালু গোটে মিনিটরে ফাস্টিং ব্লড সুগার গোটে মিনিটরে লা পোস্ট প্রান্ডেল আউ গোটে মিনিট তো গোটে দিন ভিতরে যে 1440 মিনিট হুয়ে বাকি 1438 মিনিটরে কেতে ব্লড সুগার রয়ে সেটা ফাস্টিং পিপি রু জনা পড়ে না আর যদি আমি HbA1c করিবা সেটা লাস্ট 3 মাসর বা 2 রু 3 মাসর এভারেজ ব্লড সুগার কয়ে কেতে রহুছি বাকি আমার যে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি এবে যে সবুর ইম্পর্টেন্ট জিনিস হল গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি আপনার গোটে দিন ভিতরে চৌদশ চাশ মিনিট অোটে দিন ভিতরে সেই ভিতরে কেতে ব্লড সুগার উপরক তলক হচ্ছে বা ফ্লকচুয়েসন কেমতি হচ্ছে যে ভেরিয়েসন হচ্ছে তাকে কুহযায় গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি এইটা সবুর ইম্পর্টেন্ট জিনিসটা আউ গোটে হল টাইম ইন রেঞ্জ 24 ঘন্টা ভিতর বা 1440 মিনিট ভিতর কেতে টাইম আপনার ব্লড সুগার কন্ট্রোল মানে রেঞ্জ রয়েছে রেঞ্জ হল 70-180 মিলিগ্রাম পার ডেসিলিটর তো CGMS হল কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম যে 1440 মিনিট টাইম অছি 24 ঘন্টায় পুরা 1440 মিনিটর ভ্যালু আমাকে জনা পড়ব গ্লুকোজ কেতে কেতে রয়েছে আপনার ব্লড গ্লুকোজ কেতে রয়েছে তো এখন কুহযায় CGMS কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম সিম্পল ল্যাঙ্গুয়েজ রে এটা হল আপনার যেমতি লাইভ টেলিকাস্ট আপনার ব্লড সুগার লাইভ টেলিকাস্ট তো এটা হল এট প্রেজেন্ট দ বেস্ট মনিটরিং প্যারামিটর হল তো এটি আমার যে ট্রাইসেপ মসল অছি এটি গোটে সেন্সর টাইপর লাগে সেটা 14 দিন পর্যন্ত লাগিকি রহব আপনার সেটা লগাইকি সব জিনিস করে গাধাই পারিবে সমুদ্রের গাধাই পারিবে সুইমিং পুলরে গাধাই পারিবে সব করে পারিবে সেইটা কন্টিনিউয়াসলি আপনার ব্লড সুগার চেক করুছি সেটা কুহযায় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গ্লুকোজ আপনার চেক করুছি সে আর গোটে রিডর থাকে সে রিডর জাস্ট পাখু নেলে স্ক্যান করে দিয়ে আপনার সুগার কেতে রয়েছে আপনার মোবাইলে দেখিপারে ল্যাপটপরে দেখিপারে লাইভ টেলিকাস্ট দেখিপারে এবে আপনার ডিনর করবার আরম্ভ কলে ডিনর করার আগর আপনার স্ক্যান করি দেখিপারে কেতে রয়েছে তো 24 আওয়ার লাইভ টেলিকাস্ট টাইপর জিনিস সেটা তো তাকে কুহযায় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম এটা 14 দিন পর্যন্ত রহে 14 দিন পর্যন্ত আপনার গোটে রিপোর্ট আসিযোগ সেই দুইটা ইম্পর্টেন্ট জিনিস গোটে হল TIR টাইম ইন রেঞ্জ সেটা সবুর ইম্পর্টেন্ট টাইম ইন রেঞ্জ মানে 24 ঘন্টা ভিতর বা 1440 মিনিট ভিতর কেতে সময় পর্যন্ত আপনার ব্লড সুগার 70-180 মিলিগ্রাম ভিতরে রয়েছে যদি 70-100 মিলিগ্রাম ভিতরে আপনার 24 ঘন্টা 1440 মিনিট রহিলা তো টাইম ইন রেঞ্জ 100% সেটা সবুর বেস্ট সিচুয়েসন টাইম ইন রেঞ্জ 100% তো মিনিমম অপ্টিমম টাইম ইন রেঞ্জ মোর দেন 70% যদি রহিলা আমি তাকে অপ্টিমম বলে কৌ তাকে আউ গোটে জিনিস হল গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি মানে কেতে ফ্লকচুয়েসন হচ্ছে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি সেইটা বি আমার CGMS রু জনা পড়ে তো এই দুইটা প্যারামিটার বহুত ইম্পর্টেন্ট টাইম ইন রেঞ্জ এন্ড গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি এই দুইটা আমার CGMS বা তাকে AGPP কুহযায় অ্যাম্বুলেটরি গ্লুকোজ প্রোফাইল এইতে এস্টিমেটেড HbA1c বি আসি যায় সেই রিপোর্টরে তো এট প্রেজেন্ট এইটা সবুঠারু ইম্পর্টেন্ট জিনিস আমাকে খালি দুই মিনিটর ভ্যালু জাণি কি 1438 মিনিটর ভ্যালু ন জাণি কি তার ট্রিটমেন্ট করিবা সেটা ভালো না 1440 মিনিট বা 24 ঘন্টা লাইভ টেলিকাস্ট ব্লড সুগার দেখিপারিবা সেইটা ভালো এই বিষয়ে মানে এই পয়েন্ট হল ইম্পর্টেন্ট জিনিস কি CGMS এবে হল সবুত ইম্পর্টেন্ট আর গোটে ইম্পর্টেন্ট লাইনস অছি যে HbA1c ইজ দ ওল্ড স্ট্যান্ডার্ড CGMS ইজ দ গোল্ড স্ট্যান্ডার্ড সো এইটা মনে রখিবে তো HbA1c করিবা কথা সেইটা বেটার দেন ফাস্টিং এন্ড পিপি বাট CGMS এটা হল নয়া কনসেপ্ট কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম ইজ ইট বেটার দেন HbA1c ইজ ইট বেটার দেন ফাস্টিং পিপি ওয়েল ডিপেন্ডিং অন কেস টু কেস বেসিস তো ডায়াবেটিস ট্রিটমেন্ট রে ইন্ডিভিজুয়ালাইজেসন ইজ দ কি সবু ডায়াবেটিস পর্সন মানে অলগা সমস্ত সিচুয়েসন অলগা সমস্ত মনিটরিং অলগা তো এটা টাইপ ওয়ান রে সমস্ত আমি CGMS করে পারিবা টাইপ টু রে কেস টু কেস বেসিস টাইপ টু ডায়াবেটিস কেস টু কেস বেসিস রে যদি ব্লড সুগার বহুত ফ্লকচুয়েট হচ্ছে କେବେ 250 ରହୁଛି, କେବେ 70 ହେଇଯାଉଛି, କେବେ ହାଇପୋଗ୍ଲାସେମିଆ ହେଉଛି, କେବେ ହାଇପରଗ୍ଲାସେମିଆ ହେଉଛି, ତା ମାନେ ବହୁତ ଫ୍ଲକ୍ଚୁଏସନ୍ ହେଉଛି। ତ ଏଇଟା ଦିନର କେଉଁ ଟାଇମ୍ରେ ଫ୍ଲକ୍ଚୁଏସନ୍ ହେଉଛି, ଖାଇବା ଆଗରୁ ଖାଇବା ପରେ ଦିନର କେଉଁ ଟାଇମ୍ରେ, ସେଇଟା ଜାଣିବା ପାଇଁ CGMS ସବୁଥିରୁ ବଢ଼ିଆ। ତ CGMS ମାନେ କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ ଗ୍ଲୁକୋଜ୍ ମନିଟରିଂ ସିଷ୍ଟମ୍, ଏଇଟା ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା ଗ୍ଲୁକୋଜ୍ ମନିଟରିଂ ପାଇଁ। ଏଇଟା ୟୁଜ୍ କଲେ ଦେଖାଯାଇଛି ରିସର୍ଚ୍ଚ ଷ୍ଟଡିରୁ ଯେ କମ୍ପ୍ଲିକେସନ୍ସକୁ ପ୍ରିଭେଣ୍ଟ ବି କରାଯାଇପାରିବ। ତ ଆମେ ଜାଣିଲେ ସେଇ ଜିନିଷକୁ ମ୍ୟାନେଜ୍ କରିପାରିବା, ମ୍ୟାନେଜ୍ ଡାଇବେଟିସ୍କୁ ଯଦି କଣ୍ଟ୍ରୋଲ୍ରେ ରଖିବା କମ୍ପ୍ଲିକେସନ୍ସରୁ ପ୍ରିଭେଣ୍ଟ କରିପାରିବା। ତ ଅଲ୍ଟିମେଟ୍ ଗୋଲ୍ ଅଫ୍ ଡାଇବେଟିସ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଇଜ୍ ଟୁ ପ୍ରିଭେଣ୍ଟ ଦ କମ୍ପ୍ଲିକେସନ୍ସ ଅଫ୍ ଡାଇବେଟିସ୍। ତ ଡାଇବେଟିସ୍କୁ କଣ୍ଟ୍ରୋଲ୍ରେ ରଖନ୍ତୁ, ସୁସ୍ଥ ରୁହନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।